0: रेडियो मिर्ची न्यूयॉर्क, इट्स हॉट।
1: ও চানেতি কুড়ি, ও চানেতি কুড়ি।